0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শ্রোতা বন্ধু, ওড়িশা সরকারঙ্কর আম কলিকা কার্যক্রম এবং জিলা খনিজ প্রতিষ্ঠান ডিএমএফ পাণ্ঠি সমর্থনরে পরিচালিত হেউথিবা বেলে এহা কেন্দুঝর জিল্লার বাঁশপাড় ব্লকরে কার্যকারিতার তিন বর্ষ পূরণ করেছি। এই উপলক্ষে কেন্দুঝর অডিটোরিয়াম ঠারে মে 29 তারিখরে এক কার্যক্রম আয়োজিত হয়েছিলা। এই কার্যক্রমরে সরকারি অধিকারী, ডিএমএফ প্রতিনিধিগণ, পঞ্চায়েতিরাজ সংস্থার সদস্যবৃন্দ, আইসিডিএস কার্যকর্তা, ক্রেজ কর্মী, যত্নকারী এবং গোষ্ঠী প্রতিনিধিগণ সমেত 300রু ঊর্ধ্ব অংশগ্রহণকারী একত্রিত হয়েছিলে। এই আদ্য শৈশব বিকাশ ও যত্ন আমকলিকা কার্যক্রমর প্রভাব ও অনুভব সম্পর্কে আমকলিকা কেন্দ্র প্রকল্প অধিকারী, বাঁশপাড় ব্লকর সাহারপুর সরপঞ্চ, সমাজসেবী ও আমকলিকা কেন্দ্রর মা ও অভিভাবক মানে সেমানঙ্কর অনুভূতিকু নেই কইতিলে,
1: ওড়িশারে 2022 মাসারে প্রথমে কার্য আরম্ভ করিছিলু জেলা বাণিজ্য প্রতিষ্ঠান সাপোর্টরে এবং জেলা সমাজ কল্যাণ বিভাগর তত্ত্বাবধান প্রদানরে আমি কার্য আরম্ভ করিছিলু, যোথে কি আমাকে দায়িত্ব যে দিয়া যাইতিলা যে আমি বাঁশপাড় ব্লকরে 150টি আমকলিকা কেন্দ্র খুলিবে, যোথে কি আমি এনএচএফএস ফোর ডাটা তথ্য অনুসারে সেতবে বাঁশপাড়ে পাখাপাখি 100রু 36টা পিলা অপপুষ্টির শিকার হচ্ছে। এই অপপুষ্টিকে রোকিবা পাই জেলা প্রশাসন গোটে চিন্তা কলে যে সারা জেলার জেলা খনিজ প্রতিষ্ঠান সপোর্টরে 730টা কলিকা কেন্দ্র খুলবে এবং সেই কলিকা কেন্দ্রের যে পিলা মানে অনেক কিন্তু না সরকারের তরফ অঙ্গনবাড়ির সুবিধা অথে কি তিন বর্ষর ঊর্ধ্ব যে শিশু মানে রয়েছেন তিন বর্ষ ছ বর্ষর শিশু মানুষ প্রাক শিক্ষা সহ তাঁর পোষণ তাঁর স্বাস্থ্য এবং তাঁর ভ্যাকসিনেসন সবু প্রকার সুবিধা দিয়ে যাচ্ছে, কিন্তু যে তিন বর্ষর তলস্তর পিলা রহলে যে জন্মর তিন বর্ষ পিলা মানুষ কৌশি প্রকার সুবিধা নাধারণত আমার জেলা যদি আমি দেখিবা আমল হচ্ছে গোটা খনি বহুল অঞ্চল এবং এইটা এই অঞ্চলের পাখাপাখি 60-70% পাখাপাখি আদিবাসী লোক বসবাস করতে এবং সে মুখ্যত দৈনিক দিনমজুরি বিভিন্ন কলি খনি কাম করে নিজের গুজরাণ মেটাই থাকে এবং সেই আখি আগে রকি আমি যেতবে জেলা খনিজ প্রতিষ্ঠান সপোর্টরে 150টি কলিকা কেন্দ্র আমি 2022 মশায় আরম্ভ করেছিল, 21টি পঞ্চায়েতের 135টি গাঁরে আমি 150টি কলিকা কেন্দ্র খুলেছিল যে আজ পর্যন্ত আমার 150টি কলিকা কেন্দ্রের পাখাপাখি 5500 ঊর্ধ্ব শিশু নাম লিখে সারিছেন এবং সেমধ্যে পাখাপাখি 50% পিলা মানে 2600 পিলা আজ পর্যন্ত ক্রেজ রু গ্রাজুয়েট হয়ে অঙ্গনবাড়ি সামিল হয়েছেন, যে পিলা ক্রেজ কু আসুচি সে ক্রেজ কু আসবা দ্বারা তার কোণ পরিবর্তন হচ্ছে এবং আমি যে এই তিন বর্ষ ভিতরে যে কার্যক্রম হাত করেছু সে বিষয়ে আমি তার প্রভাব কোণ পড়ছে সে বিষয়ে আমি আলোচনা করা। গত ফেব্রুয়ারি মাসে আমি গোটে বাহার এজেন্সি জরিয়া আমি তিন বর্ষের কোণ প্রভাব পড়ছে তাকে আমি ইভালুয়েশন করেছিল, সেই ইভালুয়েশন তথ্য অনুসারে আমি এটি আমি পরিপ্রকাশ করছু। আমি দেখি যে বাঁশপাড়ে যদি গোটে পরিবার বার্ষিক ইনকম 10,000 হচ্ছে সেটি গোটে মার ইনকম মাত্র 2,000 হচ্ছে, কিন্তু মা মানকর পারিবারিক ইনকম বহুত কম এবং যেত কলিকা কেন্দ্র নথিলা বিশেষ করে মা মানে তাঁর সময়ের 98% সময় সে ছুয়া মানকর সেবা যত্ন এবং ঘরের কামরে সময় দেখে যেত কলিকা কেন্দ্র পিলা মানুষ তাঁর ঘরে যা বি নর্মাল খাদ্য হোলা

শ্রোতাবন্ধু, সারা সংসার আজ নিদাঘর তাঁতির অস্তব্যস্ত। কলবল প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, পূর্বাহ্ন আরম্ভর মধ্যাহ্নর অনুভব, সঞ্জুয়া পবন দেউনাই শীতলতার স্পর্শ, মনে হচ্ছে সতে যেপি গছর পত্রগুড়িক লাখি রয়েছে দিনর তাঁতি। কিন্তু যুববন্ধু মনে রাখবে, অন্ধার থিলে আলুয়র সম্ভাবনা থাকে। ঠিক সেইপরি নিদাঘর তাঁতি।

শ্রোতা বন্ধু, রক্তদান মহত দান, বিন্দুয়ে রক্ত অমূল্য জীবন পাই অপরিহার্য। রক্ত বিনা কেহি যেপরি আখি ন বুঝে সেথিপ্রতি সজাগ হওয়া উচিত। এবে সরকারি ও বেসরকারি স্তরে অনেক রক্তদান শিবির আয়োজন করা যাচ্ছে। লোকমানে স্বেচ্ছায় আসি রক্তদান করুছন্তি। আগকু আসুছি।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন জনাই আরম্ভ করুছু সূচনা সম্বাদ এবং তথ্যভিত্তিক উপস্থাপনার নমস্কার কেন্দুঝর কার্যক্রমর সাপ্তাহিকী। কেন্দুঝর জেলা এবং আখপাখ অঞ্চলের ঈদ উদ জুহা পালিত হয়ে যাইছে। আল্লাহ প্রতি নিজের সমর্পণ ভাব প্রকট করা প্রতিবর্ষ মুসলমান সমাজ দ্বারা পর্ব ঈদ ও জুহা পালন করা যাই থাকে। ইসলামিক ক্যালেন্ডর দ্বাদশ বা শেষ মাস জুল হিজার দশ তারিখে এই পর্ব পালন করা যাই থাকে। এই পর্ব কেবল এক রীতিনীতি নুহে, বরং এহা মানব সমাজকে কিছু মহত্বপূর্ণ শিক্ষা দেইথে, যেপরিকি ত্যাগ ও ধৈর্য। আবশ্যক পড়লে নিজের প্রিয় জিনিসকে সমাজ কিংবা ঈশ্বরঙ্ক পাই উৎসর্গ করিবার প্রেরণা দেইথায়। দয়া ও দান সমাজের অবহেলিত ও গরিব শ্রেণীর লোকঙ্কু নিজ আনন্দরে সামিল করিবা এহার মুখ্য লক্ষ্য। এহা একতা ও ভাইচারা রক্ষা করিবা সহিত এই পর্বকে সমগ্র বিশ্বরে অত্যন্ত শ্রদ্ধা, উৎসাহ ও শান্তিপূর্ণ ভাবে পালন করা যাইথায়। কেন্দুঝর জেলার জনজাতি সম্প্রদায়ের আর্থিক ও সামাজিক বিকাশ পাই সরকারঙ্ক পক্ষরু আয়োজিত জনজাতীয় গরিমা উৎসব 2026 অন্তর্গত বিশেষ কার্যক্রম জনভাগিদারী অভিযান বা সবুঠারু দূর সর্বপ্রথম সফলতার সহ উদযাপিত হয়ে যাইছে। মে 18 তারিখর আরম্ভ হয়েছিবা এই সপ্তাহব্যাপী অভিযান মে 25 তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিলা। এই জনমঙ্গলকারী অভিযানকু কেন্দুঝর অতিরিক্ত জেলাপাল মন্দরধর মহালিক আনুষ্ঠানিক ভাবে উদ্ঘাটন করেছিলে। উদ্ঘাটনী তথা পরবর্তী কার্যক্রমগুড়িকরে জেলাস্তরীয় বিভিন্ন বিভাগের বরিষ্ঠ অধিকারীমানে উপস্থিত রহি সরকারী যোজনাগুড়িকর রূপরেখ সম্পর্কে আলোচনা করেছিলে। সরকারঙ্কর বিভিন্ন জনহিতকর ও প্রগতিশীল যোজনাগুড়িক যেপরি দুর্গম অঞ্চলর শেষ সীমান্তরে থিবা লোকঙ্ক পাখরে সহজরে পৌঁছি পারিব তাহাকু এই অভিযানে সর্বাধিক গুরুত্ব দিয়া যাইথিলা। সবুঠারু দূর সর্বপ্রথম সংকল্পকু পাথেয় করি প্রশাসন পক্ষরু এই পদক্ষেপ নিয়া যাইছি। এই সপ্তাহব্যাপী কার্যক্রম মাধ্যমে জেলার দুর্গম জনজাতি বহুল গ্রামগুড়িকরে শিক্ষা, স্বাস্থ্য, গমনাগমন এবং স্বচ্ছ পানীয় জল ভি মৌলিক সুবিধা এবং সেবা যোগাই দেওয়া উপরে বিশেষ সচেতনতা সৃষ্টি করা সহ ব্যাপক কার্যানুষ্ঠান গ্রহণ করা যাইছি। স্থানীয় জনসাধারণকর সক্রিয় সহভাগিতা যোগু এই সপ্তাহব্যাপী অভিযান জেলার বেশ সফল হয়েছিবা প্রশাসন পক্ষরু সূচনা মিলিছে। ভারতীয় নির্বাচন আয়োগ নির্দেশ ক্রমে স্বতন্ত্র সঘন সংশোধন 2026 অধীনে কেন্দুঝর জেলার পাটনা বিধানসভা নির্বাচন মণ্ডলী যার ক্রমিক নম্বর 23 সেই পাটনা ব্লকর সম্মিলনী কক্ষ এবং সাহারপড়া ব্লক সম্মিলনী কক্ষঠারে স্বতন্ত্র তালিম শিবির অনুষ্ঠিত হয়ে যাইছে। এই কার্যক্রমে কেন্দুঝর অতিরিক্ত জেলাপাল তথা নির্বাচন পঞ্জীকরণ অধিকারী মন্দরধর মালিক মুখ্য অতিথি ভাবে যোগদে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করা সহ বিএলও এবং সুপরভাইজরঙ্কর দায়িত্ব ও কর্তব্য বিষয়ে মার্গদর্শন করেছিলেন। তাঙ্ক সহ ভারতীয় প্রশাসনিক সেবার শিক্ষানবিস ডক্টর জিতেন্দ্র কুমার, পাটনা ও সারপড়া ব্লকর বিডিও তথা সহকারী নির্বাচন পঞ্জীকরণ অধিকারী মানে উপস্থিত থিলে। স্বতন্ত্র সঘন সংশোধন পাই ভারতীয় নির্বাচন আয়োগঙ্ক দ্বারা জারি করা যাইথিবা সমস্ত নিয়ম ও নির্দেশাবলীকু অতি কঠোর ভাবে পালন করিবা সহ ভোটর তালিকায় কোনসি ত্রুটি যেপরি ন রহে এবং তাহা সঠিক ভাবে হুয়ে সেথিপাই বিশেষ ধ্যান দেবাকু সে পরামর্শ দেইথিলে। এথিরে যোগ্য ভোটরঙ্ক নাম যোড়িবা, অযোগ্য ভোটরঙ্ক নাম বাদ দেবা এবং তথ্য সংশোধন ভলি কার্যকু স্বচ্ছতার সহ করিবাকু কুয়া যাইথিলা। স্বতন্ত্র সঘন সংশোধন 2026 পাই নির্ধারিত সময়সীমা মধ্যরে সমস্ত কার্য শেষ করিবাকু অতিরিক্ত জেলাপাল শ্রী মহালিক সমস্ত কর্মচারীঙ্কু
ପରାମର୍ଶ ଦେଇଥିଲେ। ଏହି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରଶିକ୍ଷଣ ଶିବିରରେ ପାଟଣା ବ୍ଲକ ଓ ସାହାରପଡ଼ା ବ୍ଲକର ବିଏଲ୍ଓ ଏବଂ ସୁପରଭାଇଜରମାନେ ସକ୍ରିୟ ଅଂଶଗ୍ରହଣ କରିଥିଲେ। ନିର୍ବାଚନ ପ୍ରକ୍ରିୟାକୁ ଅଧିକ ସ୍ୱଚ୍ଛ ସୁଗମ ଓ ବ୍ୟବସ୍ଥିତ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଘସିପୁରା ଏବଂ ଆନନ୍ଦପୁର ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଅଧୀନରେ ଥିବା ସମସ୍ତ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀ ଏବଂ ସୁପରଭାଇଜରମାନଙ୍କ ପାଇଁ ଏକ ବ୍ୟାପକ ପ୍ରଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସଫଳତାର ସହ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଉପସ୍ଥିତ ଥିବା ମୁଖ୍ୟ ପ୍ରଶିକ୍ଷକମାନେ ପ୍ରୋଜେକ୍ଟର ଏବଂ ଡିଜିଟାଲ୍ ସ୍କ୍ରିନ୍ ମାଧ୍ୟମରେ ନିର୍ବାଚନ ସମ୍ବନ୍ଧୀୟ ବିଭିନ୍ନ ବୈଷୟିକ କୌଶଳ, ଭୋଟର ତାଲିକାର ସଂଶୋଧନ ଏବଂ କ୍ଷେତ୍ର ସ୍ତରରେ ଦେଖାଦେଉଥିବା ସମସ୍ୟାର ସମାଧାନ ସମ୍ପର୍କରେ ବିସ୍ତୃତ ଭାବରେ ଆଲୋଚନା କରିଥିଲେ। ଆଗାମୀ ଦିନରେ ନିର୍ବାଚନ କାର୍ଯ୍ୟକୁ କିପରି ତ୍ରୁଟିଶୂନ୍ୟ ଏବଂ ସମସ୍ତେ ଦାୟିତ୍ୱବାନ ଭାବରେ ସମ୍ପାଦନ କରିପାରିବେ ସେ ନେଇ ସ୍ୱତନ୍ତ୍ର କର୍ମଚାରୀମାନଙ୍କୁ ପ୍ରଶିକ୍ଷଣ ପ୍ରଦାନ କରାଯାଇଥିଲା। ଉପସ୍ଥିତ ସମସ୍ତ ଅଧିକାରୀ ଓ କର୍ମଚାରୀ ଏହି ତାଲିମ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଅଂଶଗ୍ରହଣ କରିବା ସହ ନିଜର ସନ୍ଦେହ ଦୂର କରିଥିଲେ। କେନ୍ଦୁଝରଗଡ଼ ପୌରପାଳିକା ଅଞ୍ଚଳରେ ଆଗାମୀ ଭୋଟର ତାଲିକା ସଂଶୋଧନ ପ୍ରକ୍ରିୟାକୁ ସ୍ୱଚ୍ଛ ଓ ତ୍ରୁଟିଶୂନ୍ୟ କରିବା ଲକ୍ଷ୍ୟରେ କେନ୍ଦୁଝରଗଡ଼ ପୌରପାଳିକା କାର୍ଯ୍ୟାଳୟ ପରିସରରେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସମୀକ୍ଷା ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏହି ବୈଠକରେ ପୌରପାଳିକାର ଉପାଧ୍ୟକ୍ଷ, ସମସ୍ତ ୱାର୍ଡର କାଉନ୍ସିଲର, ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳର ବୁଥସ୍ତରୀୟ ଏଜେଣ୍ଟ ଏବଂ ସୁପରଭାଇଜରମାନେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ବୈଠକରେ ବିଶେଷକରି ପ୍ରତିଟି ୱାର୍ଡରେ ଯୋଗ୍ୟ ନୂତନ ଭୋଟରଙ୍କ ନାମ ସାମିଲ କରିବା, ଦୁଇଥର ନାମ ଥିବା କିମ୍ବା ମୃତ ଓ ସ୍ଥାନାନ୍ତରିତ ଭୋଟରଙ୍କ ନାମକୁ ଚିହ୍ନଟ କରି ତାଲିକାରୁ ବାଦ୍ ଦେବା ଉପରେ ବ୍ୟାପକ ଆଲୋଚନା କରାଯାଇଥିଲା। ଏହି ସାଂଗଠନିକ କାର୍ଯ୍ୟକୁ ସଫଳ କରିବା ପାଇଁ ପ୍ରଶାସନ, ସ୍ଥାନୀୟ ଜନପ୍ରତିନିଧି ଏବଂ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସଠିକ୍ ସମନ୍ୱୟ ଓ ଦୈନିକ ରିପୋର୍ଟିଂ ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି। ଭୋଟର ତାଲିକାକୁ ଶତପ୍ରତିଶତ ସଠିକ୍ କରିବା ପାଇଁ କାଉନ୍ସିଲର ଏବଂ ବିଭିନ୍ନ ଦଳର ବୁଥସ୍ତରୀୟ ଏଜେଣ୍ଟମାନେ ସ୍ଥାନୀୟ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀ ସୁପରଭାଇଜରମାନଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସହଯୋଗ କରିବେ। ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀ ସୁପରଭାଇଜରମାନେ ପ୍ରତିଟି ବୁଥର କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରକୁ ନିୟମିତ ଭାବେ ପରିଦର୍ଶନ କରି ତଦାରଖ କରିବେ। ପୌରପାଳିକା ଅଞ୍ଚଳରେ କୌଣସି ଯୋଗ୍ୟ ନାଗରିକ ଯେପରି ଭୋଟଦାନରୁ ବଞ୍ଚିତ ନ ହୁଅନ୍ତି ସେଥିପାଇଁ ୱାର୍ଡ ସ୍ତରରେ ସଚେତନତା ସୃଷ୍ଟି କରାଯିବ। ପୌରପାଳିକାର ବରିଷ୍ଠ ଅଧିକାରୀମାନେ ବୈଠକ ପରିଚାଳନା କରିବା ସହ ଉପସ୍ଥିତ ସମସ୍ତ ପ୍ରତିନିଧିମାନଙ୍କଠାରୁ କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ଦେଖାଦେଉଥିବା ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ଓ ତା'ର ସମାଧାନ ନେଇ ମତାମତ ଗ୍ରହଣ କରିଥିଲେ। ଶେଷରେ ଏହି ସରକାରୀ କାର୍ଯ୍ୟକୁ ଧାର୍ଯ୍ୟ ସମୟ ମଧ୍ୟରେ ସାରିବା ପାଇଁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ। କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାର ଫଟୋଗ୍ରାଫର ଓ ଭିଡ଼ିଓଗ୍ରାଫର ସଂଘ ତରଫରୁ କେନ୍ଦୁଝରର ରାଷ୍ଟ୍ର ଦେବତା ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଳଦେବଜୀଙ୍କ ମନ୍ଦିର ସମ୍ମୁଖରେ ଦହିପଣା ବଣ୍ଟନ କରାଯାଇଛି। ମାନବ ସେମାହି ମାଧବ ସେବାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ପ୍ରଚଣ୍ଡ ଖରା ହେଉଥିବାରୁ ଲୋକଙ୍କ ତୃଷ୍ଣା ମେଣ୍ଟାଇବା ପାଇଁ ସଂଘ ତରଫରୁ ଛୋଟିଆ ପ୍ରୟାସଟିଏ ବୋଲି କର୍ମକର୍ତ୍ତା ଓ ସଦସ୍ୟମାନେ ପ୍ରକାଶ କରିଥିଲେ। ଏଥିରେ ସର୍ବପୁରାତନ ଫଟୋଗ୍ରାଫର ବିନୋଦ ବିହାରୀ ବେଜ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଉପସ୍ଥିତ ରହି ସମସ୍ତ ସଦସ୍ୟମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିଥିଲେ। ଏତଦ୍ବ୍ୟତୀତ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ମଧ୍ୟ ଆନୁଷ୍ଠାନିକ ଭାବରେ ପାଳିତ ହୋଇଛି ବୋଲି ମତବ୍ୟକ୍ତ ହୋଇଥିଲା। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା ଫଟୋଗ୍ରାଫର ଓ ଭିଡ଼ିଓଗ୍ରାଫର ସଂଘର ସଭାପତି ସଞ୍ଜୟ ପ୍ରହରାଜ, ସମ୍ପାଦକ ଆଦିତ୍ୟ ବେଜ, ସଦସ୍ୟ ରାଜେନ୍ଦ୍ର ମହାନ୍ତ, କାହ୍ନୁଚରଣ, ପ୍ରଦୀପ, ମନୋଜ ନାୟକ, ଦୀପୁନ, ଭୁବନେଶ୍ୱର ମହାନ୍ତ, ବିକାଶ ସେନା ଓ ଅନ୍ୟ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାଗଣ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଝୁମ୍ପୁରା ବ୍ଲକ ବାରିଆ ଥାନା ଅନ୍ତର୍ଗତ ଅସନପାଟ ଗ୍ରାମବାସୀଙ୍କ ମିଳିତ ସହଯୋଗରେ ବଡ଼ାମ ପୂଜା ସହିତ ଚାଙ୍ଗୁ ନୃତ୍ୟ ପ୍ରତିଯୋଗିତା ତିନିଦିନ ଧରି ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଗ୍ରାମର ନାଳିସାହିଠାରେ ବଡ଼ାମଙ୍କ ବିଗ୍ରହ ସ୍ଥାପନ କରି ବିଧି ଅନୁସାରେ ପୂଜାର୍ଚ୍ଚନା କରାଯାଇଥିଲା। ଏହି ପୂଜାକୁ ଗ୍ରାମବାସୀ ଭକ୍ତି ଓ ଶ୍ରଦ୍ଧାର ସହିତ ପାଳନ କରିଥାନ୍ତି। ଗ୍ରାମବାସୀଙ୍କ ମିଳିତ ସହାୟତାରେ ଚଳିତ ବର୍ଷ 35ତମ ବଡ଼ାମ ପୂଜା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏହି ପୂଜାର ବିଶେଷ ମହତ୍ୱ ରହିଛି ବୋଲି ଗ୍ରାମବାସୀମାନେ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ବଡ଼ାମ ପୂଜା ଓ ଚାଙ୍ଗୁ ନୃତ୍ୟକୁ
ଅଧିକ ଆକର୍ଷଣୀୟ କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ ଦିବସରେ ଅତିଥିମାନେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଚଳିତ ବର୍ଷ ରସବନ୍ତଳା ଚାଙ୍ଗୁଦଳ ସମେତ ଜାମୁଦା, ମିରିଗିନେଣ୍ଡି, କାଶିଆ ଓ ଅସନପାଟ ଚାଙ୍ଗୁଦଳ ଯୋଗଦାନ କରି ବଡ଼ାମଙ୍କର ଜନ୍ମ ବୃତ୍ତାନ୍ତ, ମହାଭାରତ, ରାମାୟଣ, ଚୈତାଳୀ, ଅଠର ଦେଉଳ ବିଷୟବସ୍ତୁ ଉପରେ ଆଧାରିତ ଚାଙ୍ଗୁ ନୃତ୍ୟ ପରିବେଷଣ କରି ଶହ ଶହ ଦର୍ଶକଙ୍କୁ ବିମୋହିତ କରିଥିଲେ। କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ପରିଚାଳନାରେ ସହଯୋଗ କରିଥିଲେ ପୂର୍ବତନ ସରପଞ୍ଚ ଅର୍ଜୁନ ଚରଣ ନାୟକ, ଆର୍ତତ୍ରାଣ ନାୟକ, ରତ୍ନାକର ନାୟକ ଓ ପୀତାମ୍ବର ନାୟକ। କମିଟିର ସଦସ୍ୟମାନେ ଏହାକୁ ପରିଚାଳନା କରିବାରେ ସହଯୋଗ କରିଥିଲେ। ଆଞ୍ଚଳିକ ବରିଷ୍ଠ ନାଗରିକ ବିକାଶ ମଞ୍ଚ ପକ୍ଷରୁ ବଉଳା କଲେଜ ସୋସୋଠାରେ ଏକ ନିଃଶୁଳ୍କ ମେଗା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଶିବିର ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପ୍ରାରମ୍ଭରେ ଆନୁଷ୍ଠାନିକ ଭାବେ ବରିଷ୍ଠ ମଞ୍ଚର ସ୍ଥାୟୀ ସଭାପତି ପରଶୁରାମ ପେଡ଼ା, କାର୍ଯ୍ୟକାରୀ ସଭାପତି ନୃସିଂହ ଚରଣ ଦେହୁରୀ, ସମ୍ପାଦକ ମୋହନ କୁମାର ମହାନ୍ତି, ରମେଶ କୁମାର ସୁତାର, ବଉଳା ଉଚ୍ଚ ମାଧ୍ୟମିକ ବିଦ୍ୟାଳୟର ଅଧ୍ୟକ୍ଷ ଅଜୟ ଜେନା, ଜିଲ୍ଲା ପରିଷଦର ଉପାଧ୍ୟକ୍ଷ ସୋମନାଥ ଦାସ, ଅଧ୍ୟାପକ ଫକୀର ଶଙ୍ଖୁଆ, ସଦସ୍ୟ ନରହରି ପାତ୍ର, ଚତୁର୍ଭୁଜ ପହି, ନାରାୟଣ ଲେଙ୍କା, ସୁରତ ଚନ୍ଦ୍ର ସାହୁ, ନାରାୟଣ ବିଶ୍ୱାଳ ଆଦି ବହୁ ସଦସ୍ୟଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ଶିବିରକୁ ଉଦ୍ଘାଟନ କରାଯାଇଥିଲା। ବରିଷ୍ଠ ମଞ୍ଚ ପକ୍ଷରୁ ଅଭିଜ୍ଞ ଡାକ୍ତରମାନଙ୍କୁ ଉତ୍ତରୀୟ ଓ ପୁଷ୍ପଗୁଚ୍ଛ ଦେଇ ସ୍ୱାଗତ କରାଯାଇଥିଲା। ଏହି ଶିବିରରେ ଡାକ୍ତର ଅନିଲ କୁମାର ନାଥ, ଡାକ୍ତର ତାପସ କୁମାର ସାହୁ, ଡକ୍ଟର ସନ୍ଦୀପ କୁମାର ରାଉତ, ଡକ୍ଟର ସତ୍ୟବ୍ରତ ମିଶ୍ର, ଡକ୍ଟର ମୃତ୍ୟୁଞ୍ଜୟ ମିଶ୍ର, ଡକ୍ଟର ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟ, ଡକ୍ଟର ଭାଗ୍ୟଲକ୍ଷ୍ମୀ ଜେନା ପ୍ରମୁଖ ଅଭିଜ୍ଞ ଡାକ୍ତରମାନଙ୍କ ଦ୍ୱାରା ରୋଗୀମାନଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପରୀକ୍ଷା କରାଯାଇ ମାଗଣାରେ ଔଷଧ ବଣ୍ଟନ କରାଯାଇଥିଲା। ଏହି ଶିବିରରେ 335 ଜଣ ରୋଗୀଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପରୀକ୍ଷା କରାଯାଇଥିଲା। ମଞ୍ଚର ସଦସ୍ୟ ନାରାୟଣ ଚନ୍ଦ୍ର ରାଉତ, ଶରତ କୁମାର ରାଉତ, ହରମୋହନ ପଣ୍ଡା, ବୃନ୍ଦାବନ ରାଉତ, ଶଙ୍ଖାଳୀ ଚରଣ ରାଉଳ, ଭୁବନାନନ୍ଦ ପଟ୍ଟନାୟକ, ରମେଶ

হয় শ্রোতা বন্ধু, প্রেম পবিত্র পাপটিয়ে, প্রেম চির শাশ্বত চিরন্তন, শয়নে সপনে অবাজাগরণে মনর মণিষটি ঘর করে রহি যায় হৃদয়ের ভিতরে, পরস্পর হয়ে যাতে নিজর নিজর অতি নিজর।